0: বিংলেন থলম গনু কই সানো
1: ইসাবি ইসাবি ও নুংসিবা হায়েং করং নোঙা লবদি খুমল মপুংয়া ইয়োখ্রগন ইসাবি নুংপোক থংব মাই কৈদা সজিক নে ইয়নো সংলক পওয়াং লেনদা হিরেন হিবু তোং লগা লোকতা খাংপোক সংতম না থিনজগে নে ননাহং না
0: ইসানো
1: ইসাবি

নুজা সাইনো লাগ তাকি না চুম লাইরাম ঘুরুগে নুজা সাইনো লাগ তাকি না চুম লাইরাম ঘুরুগে ওই না পাইব সানা বুল ওই না পাইব সানা বুল ইয়াই না বুতাও হনগে ওই না পাইব সানা বুল ওই না পাইব সানা বুল ইয়াই না বুতাও হনগে।